শতাব্দ রেহেতে পোয়ার আঞ্চলিক বাতরি আকাশবাণীকে গুয়াহাটি কেন্দ্র সে এফ এম 100.2 মেগাহার্টজ পর ইয়ে আকাশবাণী কা হাফ লং কেন্দ্র হে আবি আপ সুন পাইঙ্গে খেলমা কার্যক্রম কে তহত খেলমা আবি আপ সুন পাইঙ্গে খেলমা কার্যক্রম কে তহত খেলমা ভক্তি কি জিসকে গায়ক কলাকার হে জেতিলিন জেতি আর উনকে সাথী

0: আকাশবাণী গুৱাহাটী সর্বক্ষণ সর্বত্র আপনার হইতে
1: এয়া আকাশবাণী
2: সন্ধিয়ার আঞ্চলিক বাতৰি।